0: আমি কাছে বিয়ে করবো।
1: Hello, can I copy the bullet point request?
0: Good
1: evening, sir.
0: How far are you?